0: ସତେଇଶ କିଲୋମିଟର ସୀମା ମଧ୍ୟରୁ 18 କିଲୋମିଟର ସୀମାରେ ତାରବାଡ଼ ଲଗାଯିବା ସହ 9 କିଲୋମିଟର ସୀମାରେ ବିଏସ୍ଏଫ୍ ଆଉଟ୍ପୋଷ୍ଟ ଏବଂ ଭିତ୍ତିଭୂମି ନିର୍ମାଣ କରାଯିବ। ଏଥିଲାଗି ଆବଶ୍ୟକ ଖର୍ଚ୍ଚ କେନ୍ଦ୍ର ସରକାର ଏବଂ ବିଏସ୍ଏଫ୍ ବହନ କରିବେ। ଆଗାମୀ ଦିନରେ ସୀମାବର୍ତ୍ତୀ ଜିଲ୍ଲାଗୁଡ଼ିକରେ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ, ବିଏସ୍ଏଫ୍, ରାଜ୍ୟ ପୁଲିସ୍ ଏବଂ ସୀମା ଶୁଳ୍କ ବିଭାଗର ସମନ୍ୱୟ ବୈଠକ ନିୟମିତ କରାଯିବ ବୋଲି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀ ଅଧିକାରୀ ଘୋଷଣା କରିଛନ୍ତି। ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଏହି ନିଷ୍ପତ୍ତିକୁ ବିଏସ୍ଏଫ୍ ମହାନିର୍ଦ୍ଦେଶକ ପ୍ରବୀଣ କୁମାର ସ୍ୱାଗତ କରିଛନ୍ତି। ଓଡ଼ିଶା ସମେତ 11 ରାଜ୍ୟରେ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରବାହ ନେଇ ଭାରତୀୟ ପାଣିପାଗ ବିଭାଗ ସତର୍କତା ଜାରି କରିଛି। ଓଡ଼ିଶା, ଉତ୍ତରପ୍ରଦେଶ ଏବଂ ବିଦର୍ଭ ଅଞ୍ଚଳରେ ଆସନ୍ତା 2 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ରାତି ସମୟରେ ମଧ୍ୟ ଅସହ୍ୟ ଗୁଳୁଗୁଳି ଅନୁଭୂତ ହେବ ବୋଲି ବିଭାଗ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି। ଆଇପିଏଲ୍ କ୍ରିକେଟ୍ରେ ଗତକାଲି କୋଲକାତାର ଇଡେନ୍ ଗାର୍ଡେନ୍ରେ ଅନୁଷ୍ଠିତ ମ୍ୟାଚ୍ରେ କୋଲକାତା ନାଇଟ୍ ରାଇଡର୍ସ 4 ୱିକେଟ୍ରେ ମୁମ୍ବାଇ ଇଣ୍ଡିଆନ୍ସକୁ ପରାସ୍ତ କରିଛି। ପ୍ରଥମେ ବ୍ୟାଟିଂ କରି ମୁମ୍ବାଇ ଇଣ୍ଡିଆନ୍ସ 20 ଓଭରରେ 8 ୱିକେଟ୍ ହରାଇ 147 ରନ୍ କରିଥିଲା। ଜବାବରେ କୋଲକାତା ନାଇଟ୍ ରାଇଡର୍ସ 7 ବଲ୍ ବାକି ଥାଇ ବିଜୟ ଲକ୍ଷ୍ୟ ହାସଲ କରିଥିଲା। ଆଜି ଅହମ୍ମଦାବାଦର ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଷ୍ଟାଡିୟମ୍ରେ ଗୁଜରାଟ ଟାଇଟନ୍ସ ଓ ଚେନ୍ନାଇ ସୁପର କିଙ୍ଗ୍ସ ମଧ୍ୟରେ ସନ୍ଧ୍ୟା 7:30ରେ ମ୍ୟାଚ୍ ଖେଳାଯିବ। ଆଇସିସି ବିଶ୍ୱ ଟେଷ୍ଟ ଚମ୍ପିଅନ୍ସିପ୍ରେ ବାଂଲାଦେଶ 5ମ ସ୍ଥାନକୁ ଉନ୍ନୀତ ହୋଇଛି। ଗତକାଲି ସିଲହଟରେ ଦ୍ୱିତୀୟ ଟେଷ୍ଟ ମ୍ୟାଚ୍ରେ ବାଂଲାଦେଶ 78 ରନ୍ରେ ପାକିସ୍ତାନକୁ ପରାସ୍ତ କରିବା ପରେ ଏହି ସଫଳତା ମିଳିଛି। ତାଲିକାରେ ପାକିସ୍ତାନ 8ମ ସ୍ଥାନକୁ ଖସି ଆସିଛି। ମଧ୍ୟପ୍ରଦେଶର ଭୋପାଳସ୍ଥିତ ଉଦ୍ଧବ ଦାସ ମେହେଟା କେନ୍ଦ୍ରୀୟ ସାଇ କେନ୍ଦ୍ରରେ 18 ବର୍ଷରୁ କମ୍ ପୁରୁଷ ହକିରେ ଭାରତ ଏବଂ ଅଷ୍ଟ୍ରେଲିଆ ମଧ୍ୟରେ ଅନୁଷ୍ଠିତ ଚତୁର୍ଥ ତଥା ଫାଇନାଲ୍ ମ୍ୟାଚ୍ 3-3ରେ ଅମୀମାଂସିତ ରହିଛି। ଅନ୍ୟପକ୍ଷରେ 18 ବର୍ଷରୁ କମ୍ ଭାରତୀୟ ମହିଳା ହକି ଟିମ୍ ଅଷ୍ଟ୍ରେଲିଆକୁ ଫାଇନାଲ୍ ମ୍ୟାଚ୍ରେ 4-1ରେ ପରାସ୍ତ କରିଛି। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣି ଥରେ। ପଞ୍ଚଦେଶୀୟ ଗସ୍ତ ଶେଷ କରି ନୂଆଦିଲ୍ଲୀ ପ୍ରତ୍ୟାବର୍ତ୍ତନ କଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ଭାରତ ଇଟାଲୀ ସମ୍ପର୍କକୁ ସ୍ୱତନ୍ତ୍ର ରଣନୈତିକ ଭାଗିଦାରିତା ସ୍ତରକୁ ନେବା ଲାଗି ଉଭୟ ଦେଶର ପ୍ରତିବଦ୍ଧତା ପ୍ରକାଶ। ପଶ୍ଚିମବଙ୍ଗ ଫାଲ୍ଟା ବିଧାନସଭା ଆସନରେ ଆଜି ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି ପୁନଃ ମତଦାନ। ପ୍ରତିଯୋଗିତାମୂଳକ ପରୀକ୍ଷା ସମ୍ପର୍କରେ ଭ୍ରମାତ୍ମକ ତଥ୍ୟ ପ୍ରଚାର ରୋକିବା ନେଇ ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମ ପ୍ରତିନିଧିଙ୍କ ସହ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀଙ୍କ ଆଲୋଚନା ଏବଂ ଆଇପିଏଲ୍ କ୍ରିକେଟ୍ରେ ଗତକାଲି ଅନୁଷ୍ଠିତ ମ୍ୟାଚ୍ରେ ମୁମ୍ବାଇ ଇଣ୍ଡିଆନ୍ସକୁ 4 ୱିକେଟ୍ରେ ପରାସ୍ତ କଲା କୋଲକାତା ନାଇଟ୍ ରାଇଡର୍ସ। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
1: ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ ଶୁଣିଲେ ରିଲି କରି ଶୁଣାଇଲୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଶୁଣନ୍ତୁ ଚାଷର ହାଲ।
2: ଆମର ଚାଷୀ ଭାଇ ବୁହେନମାନେ 2 ପଇସା ଅତକା କମାବାର ଲାଗି ଭିନ୍ ଭିନ୍ କିସ୍ମର ଫଲ ଚାଷ ମାନେ କରୁଛନ୍, ଯେନ୍ତାକି ଆମ, କଦେଲ, ମାୟା, ଅଁଲା ଆର୍ ଲିଚୁ। ତ ଲିଚୁଟା ଗୋଟେ ମିଠା ଫଲ ହେ, ଯେନ୍ଟା ଖାଇବାର୍କେ ଭଲ ଲାଗ୍ସି। ଆର୍ ବିଶେଷ କରି ଖରାଦିନେ ଇଟା ବଜାରନ ପ୍ରଚୁର ମାତ୍ରାନ ବିକ୍ରି ହେସି। ଆର୍ ବିଶେଷ କରି ଚାଷୀ ଭାଇମାନଙ୍କର ଲାଗି ଇଟା ଅତକା ପଇସା କମାବାର ଗୋଟେ ବିଶେଷ ଜରିଆ ହେ। ତ ଯେନ୍ ଚାଷୀ ଭାଇ ବହିନମାନେ ଲିଚୁ ଚାଷ କରୁଛନ୍, ସେମାନଙ୍କର ଲାଗି ଏ ସମୟଟା ଗୋଟେ ବିଶେଷ ସମୟ ହେ। କାହିଁଥିର ଲାଗି କି ଏ ସମୟଥି ଆମକୁ ଗଛମାନଙ୍କର ବିଶେଷ ଯତ୍ନ ନେବାର୍କେ ପଡ଼ବା, ଯାହାର ଦ୍ୱାରା ଆମେ ଭଲ ଫଲ ପାଇପାରମା ଆର୍ ତାକେ ବିକି କରି ବଜାର ନଦୀ ପଇସା ଅତକା କମେଇ ପାରମା। ତ ଭଲ ଫଲ ପାଇବାର୍କେ ହେଲେ ଲିଚୁ ଗଛକେ ରୋଗ ପୋକନୁ ବଚାବାର୍କେ ପଡ଼ବା, ତାର ଭଲସେ ଯତ୍ନ ନେବାର୍କେ ପଡ଼ବା। ଲିଚୁ ଗଛ ଭଲସେ ବଢ଼ବାର ଲାଗି ତାକେ ଟିକେ ଭଲ ଭାବେ ଖରା ଦରକାର, ଯେନ୍ତାକି ଦିନକୁ 6-8 ଘଣ୍ଟା ଲେଖା। ମାଟିଟା ଟିକେ ଅମ୍ଳୀୟ ହେବାର କଥା ଆର୍ ତାଙ୍କର ମୂଲେ ପାନ ଜମିକରି ନାଇଁ ରହିବାର କଥା। ତ ଆମେ କହିପାରମା କି ଲିଚୁ ଚାଷ ଯେନ୍ ଜାଗାରେ କରୁଛୁ, ତ ଯେନ ଲିଚୁ ଗଛମାନେ ଲାଗିଛେ ତାର ମୂଲ ପାଖେ ପାନ ନିଷ୍କାସନର ବ୍ୟବସ୍ଥା ଭଲ ଥିବାର କଥା। ଗଛରକୁ 2 ଥର ଲେଖା ଫେବୃଆରୀ, ମାର୍ଚ୍ଚ ଆର୍ ଜୁନ୍ ଜୁଲାଇ ବେଲକେ ଜୈବିକ ସାର ଯେନ୍ତାକି ଗୋବର ଖତ ହଉ କି ଭର୍ମି କମ୍ପୋଷ୍ଟ ଆମକୁ ସମୟ ସମୟକେ ଦେବାର୍କେ ପଡ଼ବା। ସେଦିନେ ପାନ କମ୍ ଦେମା ଆର୍ ଖରାଦିନେ ମାଟିଟା ଯେନ୍ତାକି ଉଦାର ହେବା ସେ ହିସାବେ ଆମେ ପାନ ଦେମା। ଆର୍ ବିଶେଷ କରି ଆମେ ଧ୍ୟାନ ରଖମା କି ଗଛେ ଯେତେବେଳେ ଫୁଲ ଧରବାର ସମୟ ଆସିଲାନ ସେ ସମୟଟି ପାନ ଦେବାଟା ଟିକେ କମ୍ କରିନେମା ଆର୍ ଫଲ ଧରିଲା ବେଲକେ ଭରପୁର ମାତ୍ରାରେ ପାନ ଦେମା। ଗଛମାନଙ୍କୁ ଯେନ୍ ଡାହିମାନେ ଶୁଖିଯାଇଥିସି କି ଯେନ୍ଥି ରୋଗ ଲାଗିଯାଇଥିସି ତାକେ ଆମେ କାଟିକିରି ଅଲଗେଇ ନେମା, ଯେନ୍ଟାକି ଗଛ ଭଲସେ ବଢ଼ିପାରବା। ଆର୍ ଯେନ୍ ଡାହିଥି ରୋଗ ଲାଗିଛେ ସେ ଡାହିଟା ଯଦି କାଟିକିରି ଅଲଗେଇ ନେଉଛୁ ବେଲେ କାଣା ହଉଛେ, ସେ ଜାଗାରେ ସେ ଗଛମାନଙ୍କୁ ଯେନ୍ ରୋଗ ଲାଗିଛେ ସେ ଅଲଗା ଡାହି ପୋଖରାମାନଙ୍କୁ ମାନେ ସେଟା ଗଛମାନଙ୍କୁ ଅଲଗା ଆଡ଼େ ବ୍ୟାପି କରି ଯାଇ ନାଇଁପାରେ। ଲିଚୁ ଗଛମାନଙ୍କୁ ଫଲସରେ ରୋଗନୁ ବଞ୍ଚାବାର୍କେ ହେଲେ ଫଲ ଧରବାର 15-20 ଦିନ ଆଗରୁ ପାନ୍ ଥି ଲିଟର ପିଛା 2 ଗ୍ରାମ କାର୍ବନ୍ ଡିଜମ୍ ମିଶେଇକରି ଆମେ ଝିଟମା। যাহাদ্বারা কাণ হবা কি ফল মানে যে সরি যাউথিসি সেটা নাই সরে ফলটা ভলসে হবা আর আমি ভল অমল পাইপার্মা। লিচু গছে বোরন দিয়া যায়সি যেটা কি তার বহুত লাভ আছে, যেটা কি এটা লিচু ফল মানুষ ফাটবার নু বঞ্চাসি আর ফল টিকে অটকা হবা আর টিকে বড় বড় হবা। আর গোটে রোগ লিচু গছ মানুষ দেখা যায়সি যেমনি কি তার পতর মানে অধা শুকি যাইতিসি আর অধা কঞ্চা থিসি। ইতার নু বঞ্চাবার কে হেলে ফল তুলাটা সয়লে গোটে গছ পিছা আমি 20-25 গ্রাম লেখা কার্বোফিউরন আমি ম্যাট থি তার চেরর চারিআড়ে আমি হে জায়গায় কুড়ি নেমা আর থি মিশাই করি হেন দেই নেমা। লিচু গছর ডাহি মানুষ ভিল আর গোটে প্রকার রোগ হেসি যেমনি কি সে ডাহি মানে সরি সরি গলা বেগরি দিসি। তো সেন আমি কাণ করমা প্যান থি চুন ঘুলি করি এনতা কাঁথি আমি যেনতা চুন লেপসু ঘরে সেনতা চুন লেপলা লেখেন সে গছ সারা আমি লেপি নেমা, যাহার দ্বারা কাণ হবা কি সে পোক মানে আর সেন নাই লাগন। আর গোটে গোটে লিচু গছ মানুষ কণা কণা হয়েকরি সেন পোক মানে এটা হুদা হুদা হয়েকরি জালি বাগির ঘর করিথিসন। তহেনে আমি কাণ করমা কিরোসিন দেইকরি চিকন মাটি থি সে কণা মানুষ চুটি নেমা, তহেলে ই পোক মানে আর নাই বড়ি পারন। তো এই পোক কথা আমি যেন কহিলি ইমানে গছর বন্ধু নেইকরি পুরা সে ডাহি পাখরা যেন বাহারি থিসন সে তো কেনসি জায়গাকে ইমানে নাই ছাড়ন। আর এটাকে যদি আমি ঠিক ভাবে তার উপচার নাই কলা, যদি ইমানকু আমি হটাবার ব্যবস্থা নাই কলা, তো গছ মানে পুরা মরি যাবে। তেহরু ফল ধরলা পরে আমাকে বিশেষ ভাবে এই কথা মানকর ধ্যান রাখবার পড়বা কি কেনতা করি ফল ভল হেবা যাহার দ্বারা আমি তাকে বাজারে নেকরি বিকি পারমা। তার লাগি পহলা কাণ করমা আমি লিটর পিছা 2 গ্রাম বোরিক এসিড কি বোরন আমি মিশাই করি ঝিটমা। গছ মানে যেতেবেলে ফল ধরিছন সেতেবেলে তাঙ্কু আমি জালি থি ঢাকি নেমা, যাহার দ্বারা কাণ হবা কি চড়েই মানে সে ফল মানুষ নাই খাই পারন। আর ফল তুল্লা বেলকে বিশেষ করে আমাকে এ কথা ধ্যান রাখবারকে পড়বা কি তাকে ভল ভাবে টিকে আরামসে আমি তুলমা যেটা কি তার ডাহি মানে নাই ভাঙ্গি যাও। ফল তুলা সয়লা বেলকে আমি এ কথাকে বিশেষ ভাবে নজর থি রাখমা কি তার আর্দ্রতাটা শতকড়া 85-90% রহবা, যাহার দ্বারা গছ মানে ভলসে রহবে আর আমার বগিচাটা সুরক্ষিত রহবা। তো এনতা করি আমি লিচু গছর যতন বাতন নেলে লিচু গছ মানে আমার সুরক্ষিত রহবা, আমার বগিচারে অয়তকা ফল হবা আর সে ফল মানে মিঠা লাগবা আর ফল টিকে বড় বড় হবা, যাহার দ্বারা এটাকে আমি বাজার থেকে বিক্রি করি 2 পয়সা অয়তকা লাভ করি পারমা।
1: শুনিলে চাষর হাল আকাশবাণী সম্বলপুর প্রাতঃ সূচনা শুনন্তু। শ্রোতা বন্ধু, ঋতু অনুযায়ী আম শরীরর সুস্থতা উপরে আমাকু ধ্যান দেবাকু পড়িথায়। সেমিতি সূর্যঙ্কর প্রখর কিরণ যোগু গ্রীষ্ম ঋতুরে অংশুঘাতর আশঙ্কা রহিথায়। তেবে অংশুঘাতর নিজকু রক্ষা পাইবা পাই হেলে কেতোটি সাবধানতা প্রতি আমাকু ধ্যান রাখিবাকু পড়িব। সেগুড়িক হেলা, টান খরারে পদাকু বাহারন্তু নাহিঁ, খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহিঁ, জরুরি কামরে বাহারকু যিবাকু হেলে কলা চশমা, চপল, মুন্ডরে ওদা গামুছা এবং ছতা ব্যবহার করন্তু, বাহারকু যিবা সময়রে পানি বোতল সাঙ্গরে নিয়ন্তু, হালুকা এবং ঢিলা পোশাক পরিধান করন্তু, মাদক দ্রব্য সেবন করন্তু নাহিঁ, কিংবা কৌণসি নিশা দ্রব্য ঠারু যথাসম্ভব দূরে রুহন্তু, জল শুষ্কতারু রক্ষা পাইবা পাই অধিক পানি, ওআরএস, দ্রবণ, পণা, তোরাণি, ঘোল দহি ও আখু রস পিয়ন্তু, কাকুড়ি, তরভুজ আদি ফল খাঁন্তু, অংশুঘাতরে আক্রান্ত ব্যক্তিঙ্কু যথাশীঘ্র ডাক্তারখানা নেই চিকিৎসা করান্তু, গৃহপালিত পশুপক্ষীমানঙ্কু ছাইরে রখন্তু এবং প্রচুর পরিমাণরে পানি পিইবাকু দিয়ন্তু। ভারতীয় পানিপাগ বিভাগ দ্বারা গ্রীষ্ম প্রবাহ সম্বন্ধীয় দিয়া যাউথিবা সতর্ক সূচনা প্রতি সর্বদা ধ্যান দিয়ন্তু।

শ্রোতা বন্ধু, এমিতি দেখা যায় প্রতিবর্ষ জঙ্গলরে নিয়া লাগিবা কারণরু ব্যাপক ক্ষতি হয়ে থাকে। বসন্ত ঋতুর আরম্ভ হয়ে গ্রীষ্ম পর্যন্ত পত্রঝড়া কারণরু জঙ্গলরে সহজরে নিয়া লাগি যায়। নিয়া লাগিলে যে কেবল গছপত্র ভিতরে সীমিত রুহে তা নুহে, বরং এহাদ্বারা পশুপক্ষীঙ্কর জীবন বিপন্ন হুয়ে। জঙ্গল নিয়া পাই বিশেষ ভাবরে মানুষের অসাবধানতা হি দায়ী। বিড়ি কিংবা সিগারেট খণ্ডর শেষ অংশটি ভালো ভাবরে লিভি নথিলে এবং তাকু জঙ্গল রাস্তায় ফোপাড়ি দেলে তাহা নিয়া লাগিবার কারণ।

শ্রোতা বন্ধু, সময় শিখাই দিয়ে অনেক কিছু। অনুভূতির জীবন আরম্ভ পুনে অনুভূতির ইতিহাস, তেবে সবু কিছু কু সাউটি নেই আগকু পাদ থাপে এই জীবন আমার। মে মাস 21 তারিখ এই দিনটি জাতিসংঘ দ্বারা প্রতিষ্ঠিত বিশ্ব সাংস্কৃতিক বিবিধতা দিবস এবং এই দিনটি ভারতের জাতীয় আতঙ্কবাদী বিরোধী দিবস ভাবে সর্বাধিক স্বীকৃতি দিয়া যাইছে। সংলাপ এবং বিকাশ পাই বিশ্ব সাংস্কৃতিক বিবিধতা দিবস ইউনেস্কো নেতৃত্বের এই আন্তর্জাতীয় পালন বিশ্বর সংস্কৃতি এবং সমৃদ্ধি পালন করে ও শান্তি এবং স্থায়ী বিকাশ হাসল করবার আন্তঃসাংস্কৃতিক আলোচনার অত্যাবশ্যক ভূমিকা আলোকপাত করে থাকে। তবে আসন্তু সময়ের মহত্বকে বুঝিবা এবং সম্মান দেবা এবং জীবনর চলাপথরে আগকু পাদ থাপিবা।

পরবর্তী গীতটা বাঘী টু সিনেমানো, সঙ্গীতকার মিথুন, গীতিকার সাহিদ কাদ্রি, কণ্ঠশিল্পী জুবিন নটিয়াল।

ইহাদে আসুন শুনমা এ গীত কণ্ঠদান করছেন জাভেদ আলী, সঙ্গীত দিয়েছেন আর গীত লিখছেন রশিদ খা, সিনেমা রাজ 3।

শেষে সিংহম রিটার্নস সিনেমার এই গীত শুনুন। কণ্ঠশিল্পী অরিজিৎ সিং, গীতিকার সন্দীপ নাথ, সঙ্গীতকার জিৎ গাঙ্গুলী।

0: শ্রোতা ভণী, আজি ঘর সংসারর গৃহলক্ষ্মী কার্যক্রমে শুণবা আলোচনা নারী ও পারিবারিক সমন্বয়। আলোচনা করছেন রেণুকা পণ্ডা।
1: ভারতর ঐতিহ্য, পরম্পরা আও সংস্কৃতি বহু পুরাতন অটে। আম ভারতীয় চিন্তনরে আদিকালর এই হৃদবোধ রয়েছিল যে পৃথিবী আমপাই মাত্র এক ভূখণ্ড নুহে, বরং এক জীবন্ত জাগ্রত মা যে আমার রক্ষা ঠিক সেইপরি ভাবে করুছি, যেপরি জনে মা পাশল্য মমতার বাঁধি হয়ে সর্বংশ পৃথিবী মা পরি তার সন্তান মানুষ লালন পালন করে থাকে। যেতে ঝড়ঝঞ্ঝা আসুপচকে তার সন্তান কেমিতি সুরুখুরুরে সমস্ত বাতাবিঘ্ন এড়াই এক সুখদ জীবন অতিবাহিত করু, সেপাই নিজ জীবনকু বাজি রাখি প্রাণপণে চেষ্টা অব্যাহত রাখি থাকে। বৃক্ষ ডালরে চড়াই ঘর অগণরে কন্যা জীবনর খুশিকু হাজার গুণ করে দেই থাকে। এমানক অভাবরে প্রকৃতি ও জীবনর শোভাশ্রী ও সমৃদ্ধি সবু হজিগলা পরি মনে হয়ে থাকে। মাটিয়ে সন্তানকু ন মাস পর্যন্ত গর্ভরে রাখি নিজের রক্ত মাধ্যমে তার পোষণ করে থাকে। অসহ্য কষ্ট পীড়া কঠিনতা সহ্য করে মধ্যে তাকু গেল করে, স্নেহ দিয়ে, নিজে ন খাই দিনরাতি অনিদ্রা রহি ছুয়াটিকু ছোটরু বড় করে থাকে। শ্রাবণর মেঘত বরসি যা পরে খালি হয়ে থাকে, কিন্তু মা মমতার মেঘ কেবে খালি হুয়ে না। সন্তানর অলি অর্দলি সহি পরিবার অন্য সদস্য যেমিতি স্বামী শাশু শ্বশুর নণন্দ দিয়র সমস্ত সেবা আও যত্ন করে থাকে, সাংসারিক ঝড়ঝঞ্ঝা সম্ভাবা তাকে কেতে বড় বড় ত্যাগ ও বলিদান বি ছোট মনে হুয়ে, সবু করি দেবা পরে বি আও কিছু দেবাকু বাকি থিবা পরি লাগে। এই দেবা আও ঢালি দেবা হি প্রেম, যেউথিরে সম্বন্ধ জীবিত ও জীবন্ত রই থাকে। জীবনরে সম্পর্ক এক মুখ্য স্থান গ্রহণ করে আসিছি, আউ এই সম্পর্ককু নারীটিয়ে জীবন দেই যেউ প্রেম সম্মান স্নেহ অধিকার দরকার সেই আধাররে সময় সহিত তাল দেই প্রতি মুহূর্তরে তাকু বজায় রাখিবাকু প্রয়াস জারি রাখি থাকে। সে নিজের স্বার্থ বিষয়ে চিন্তা নকরি ব্যাপক হিতর কথা চিন্তা করিবা দ্বারা পরিবারকু একতার বন্ধনরে বাঁধি রাখি থাকে। হেলে বর্তমানর স্থিতিরে সম্পর্কর এই ডোর কোনসি কারণরু দুর্বল হয়ে পড়িথিবা দেখা দেইছি। যদি নিরীক্ষেই দেখিবা কেউঠি না কেউঠি প্রেম সম্বেদনা শ্রদ্ধা নিষ্ঠা ত্যাগ সমর্পণ ভাবরে অভাব রহি যাওছি, প্রত্যেক সম্পর্করে বাজি লাগিছি, চাপ উত্তেজনার পরিস্থিতি দেই গতি করুছি, প্রায় প্রত্যেক সম্পর্ক অবিশ্বাসর সময় দেই গড়ি চালিছি। এই সবু কারণরু জোড়ি হয়ে সুরুখুরুরে চালুথবা পরিবার অসজড়া হয়ে গতি করুছি। সে যেকোনসি সম্পর্ক হয়ে থাই না কাহিকি মা বাপা পতি পত্নী ভাই ভৌণী মধ্যে এক ফাট সৃষ্টি হওয়া পরি মনে হেউছি। এসবু সম্পর্ক সহিত সম্বন্ধিত কোনসি না কোনসি অঘটন ঘটি যাওছি, পরিবারর আত্মিক সম্বন্ধগুলিক উপরে আঘাত করুথবা নানা প্রকার ঘটনা প্রতিদিন দেখিবাকু মিলুছি। আজি ছোট ছোট স্বার্থ পূরণ করিবা পাই লোকে আত্মিক সম্বন্ধ সহিত বি রক্তর হোলি খেলিবা পাই পচগুঞ্চা দেউনাহান্তি। এমিতিরে বি আমার সামাজিক সম্পর্ক ও পারিবারিক সম্পর্ক রক্তাক্ত সংঘর্ষর ইতিহাস রয়েছে, এই যেমিতি মহাভারতরে। কিছু বর্ষ পূর্ব পর্যন্ত এ প্রকার ঘটনামান কেতেক রাজ্য পরিবার মধ্যে সীমিত থিলা, কিন্তু এবে সাধারণ পরিবারগুড়িকরে এসবু ঘটনা সাধারণ হয়ে গলাণি। এ বিষয় এবে গুরুতর রূপ ধারণ করা বসিলাণি, কারণ এবে ছোট ছোট স্বার্থক নেই রক্ত সম্পর্ককু বলি দেবারে সাধারণ লোকে বি সামিল হয়ে বসিলে। এই কারণরু যৌথ পরিবার ধীরে ধীরে ভাঙ্গি যাওছি, সম্পর্ক মধ্যে ফাট সৃষ্টি হবার লাগিছি, তু বড় তো মু বড় এই নীতিরে পরিবার স্বর্গীয় অনুভূতি ধীরে ধীরে হজি যাওছি। সামাজিক ও পারিবারিক সম্পর্করে ছাই রহিতিবা ଏହି ବିଚ୍ଛିନ୍ନତା ବାସ୍ତବରେ ସମାଜ ଓ ଦେଶର ବର୍ତ୍ତମାନ ଏବଂ ଭବିଷ୍ୟତ ପାଇଁ ଚିନ୍ତାର ବିଷୟ ହୋଇପଡ଼ିଛି। ସମ୍ପର୍କର ଆଜି ଯେଉଁ ଫାଟ, ଶୂନ୍ୟତା, ନିଃସଙ୍ଗତା ରହିଛି, ତା'ର ମୂଳ ବୀଜକୁ ଓପାଡ଼ି ପ୍ରକୃତରେ ଏଥିପାଇଁ ଦାୟୀ କିଏ, ତା'ର ଉତ୍ତର ଖୋଜିବା, ସମାଧାନର ରାସ୍ତା ଖୋଜିବା ଦାୟିତ୍ୱ ନିହାତି ରହିଛି। ବର୍ତ୍ତମାନ ଅନୁଭୂତ ହେଉଥିବା ସଂସ୍କାରର ଅଭାବ, ପାରିବାରିକ ସମ୍ପର୍କରେ ବଢ଼ୁଥିବା ବ୍ୟବଧାନ ପାଇଁ ପାଶ୍ଚାତ୍ୟ ସଂସ୍କାରକୁ ଆଖିବୁଜି ଗ୍ରହଣ କରିବା ମନେ ହୁଏ। ଏସବୁ କଥା ଯଦି ଅଧିକ ଦିନ ଜାରି ରହିବ, ତାହାହେଲେ ପାରିବାରିକ ଜୀବନ ବିଚ୍ଛିନ୍ନ ହୋଇଯିବ, ସମାଜରୁ ସାମାଜିକ ଭାବ ଦୂରେଇଯିବ, ମାନବଠାରୁ ତା'ର ମାନବତା ଛିନ୍ନ ହୋଇଯିବ ଏବଂ ତା'ର ମନୁଷ୍ୟ ହେବାର ଅର୍ଥ ଓ ଅନୁଭବ ହଜିଯିବ। ଯଦି ଆମେ ପ୍ରକୃତରେ ଦେଶ, ସମାଜର ବିକାଶ ଚାହୁଁ, ତେବେ ସର୍ବପ୍ରଥମେ ପରିବାରରେ ସୃଷ୍ଟି ହେଉଥିବା ସମ୍ପର୍କଗୁଡ଼ିକୁ ସମୃଦ୍ଧ କରିବାକୁ ହେବ। ସମ୍ପର୍କର ଫଟା କାନ୍ଥରେ ସୃଷ୍ଟି ହେଉଥିବା ଘାଇକୁ ପୂରଣ କରିବାକୁ ହେବ ଏବଂ ଏହା ସେତେବେଳେ ସମ୍ଭବ ହେବ ଯେତେବେଳେ ଆମକୁ ନିଜର ସଂସ୍କୃତି ଓ ମୂଲ୍ୟଗୁଡ଼ିକର ଆପଣେଇ ସୁଧାର ମନୋବୃତ୍ତି ହୃଦୟ ଜାଗ୍ରତ ହେବ। ଆମ ଜୀବନରେ ସୁସଂସ୍କାରର ବୀଜାରୋପଣ କରାଯିବ ଯେତେବେଳେ ଆମେ ନିଜର ସମ୍ପର୍କଗୁଡ଼ିକୁ ସମ୍ମାନ ଦୃଷ୍ଟିରେ ଦେଖିବା। ସେତେବେଳେ ହିଁ ଏହି ସମ୍ପର୍କଗୁଡ଼ିକରେ ଧୀରେ ଧୀରେ ମଧୁରତା ବଢ଼ି ଚାଲିବ। ଏଥିପାଇଁ ନାରୀ ଓ ପୁରୁଷ ଉଭୟଙ୍କର ଗୁରୁଦାୟିତ୍ୱ ରହିଛି। ସଂସାରର ଗାଡ଼ିକୁ ସୁରୁଖୁରୁରେ ଆଗକୁ ବଢ଼େଇ ନେବାରେ ନାରୀ ଓ ପୁରୁଷର ଦୁଇଚକ ମଜବୁତ ହେବା ନିହାତି ଜରୁରୀ। ତଥାପି ଦେଖିବାକୁ ଗଲେ ଗୋଟିଏ ନାରୀର ଭୂମିକା ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ମନେହୁଏ। ଏହି ବିଶ୍ୱାସ ଯଦି ଆମେ ଅନ୍ତରରୁ ଅନୁଭବ କରିବା, ତାହାହେଲେ ଏହା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଫଳୀଭୂତ ହେବ। କାରଣ ମନରେ ଯଦି ଥରେ ବିଶ୍ୱାସ ଜାଗ୍ରତ ହେବ, ତାହାହେଲେ କଠିନରୁ କଠିନ ପରିସ୍ଥିତି ସାମ୍ନା କରି ଭରସାର ସହିତ ଆଗକୁ ବଢ଼ିହେବ। ବିଶ୍ୱାସ ଏକ ସମ୍ବଳ ଆଉ ମଜବୁତ ଆଧାର, ଯାହା ବ୍ୟକ୍ତିକୁ କୌଣସି ପ୍ରକାର ପରିସ୍ଥିତିରେ ଆଗକୁ ବଢ଼ିବାରେ ସହାୟକ ହୋଇଥାଏ। ଜୀବନରେ ସଂଘର୍ଷ ଆସିପାରେ, ବିଭିନ୍ନ ପ୍ରକାର କଠିନତାର ସମ୍ମୁଖୀନ ହେବାକୁ ପଡ଼ିବ। ଏହି ପରିସ୍ଥିତିରେ ଆମେ ନିଜର ଅନ୍ତର୍ନିହିତ କ୍ଷମତାକୁ ଓ ଶକ୍ତିକୁ ଜାଗ୍ରତ କରି ସାହସର ସହିତ ସାମ୍ନା କରି ଆଗକୁ ବଢ଼ି ଚାଲିଲେ କିଛି ପରିମାଣରେ ନିଶ୍ଚୟ ସୁଧୁରିଯିବ। ବୈଦିକ ଯୁଗରେ ନାରୀ ପ୍ରକୃତ ଅର୍ଥରେ ପୁରୁଷର ଶକ୍ତି ଥିଲା, ସହଭାଗିନୀ ଥିଲା, ସହଚାରିଣୀ ଥିଲା। ପୁରୁଷ ସହିତ ସେ ଯୁଦ୍ଧକୁ ଯାଉଥିଲା, କୃଷି କାର୍ଯ୍ୟରେ ସହଯୋଗ କରୁଥିବା ଏବଂ ସାହିତ୍ୟ ରଚନାରେ ନିଜର ଦାୟିତ୍ୱ ନିର୍ବାହ କରୁଥିଲା। ଋଗ୍ବେଦ ରଚନା କରି ଘୋଷା, ଆପାଲା, ଲୋପାମୁଦ୍ରା, ଇନ୍ଦ୍ରାଣୀ ଆଦି ବିଦୁଷୀମାନଙ୍କର ଯୋଗଦାନ ଅନନ୍ୟ ଥିଲା। ଝାନ୍ସୀର ରାଣୀ ବୀରାଙ୍ଗନା ଲକ୍ଷ୍ମୀବାଈ 23 ବର୍ଷ ବୟସରେ ହିଁ ବ୍ରିଟିଶ ସାମ୍ରାଜ୍ୟର ମୂଳଦୁଆ ଦୋହଲାଇ ଦେଇଥିଲେ। ସଚ୍ଚା ବୀରାଙ୍ଗନା କେବେ ମରେ ନାହିଁ, ବିପତ୍ତିରେ ବିଚଳିତ ହୁଏ ନାହିଁ, ପ୍ରଲୋଭନ ତାକୁ କର୍ତ୍ତବ୍ୟ ପାଳନରୁ ବିମୁଖ କରିପାରେ ନାହିଁ। ତା'ର ଲକ୍ଷ୍ୟ ଉଦାର ଓ ଉଚ୍ଚ ହୋଇଥାଏ, ତା'ର ଚରିତ୍ର ଅନୁକରଣୀୟ ହୋଇଥାଏ। ଆନ୍ତରିକ ଶକ୍ତି ବଳରେ ଯେକୌଣସି ବ୍ୟକ୍ତି ନିଜର ପରିଚୟ ସୃଷ୍ଟି କରିପାରେ, ନିଜର ମହତ୍ତ୍ୱକୁ ଜାଣିପାରେ, ନିଜର କ୍ଷମତାର ସଠିକ୍ ଉପଯୋଗ କରିପାରେ। ପରିସ୍ଥିତି ଯେତେ ପ୍ରତିକୂଳ ଅବସ୍ଥାରେ ଥାଉନା କାହିଁକି, ଏହି ଶକ୍ତି ଆଗରେ ତାକୁ ହାର ମାନିବାକୁ ପଡ଼ିଥାଏ। ସଙ୍କଟ ଓ ଆହ୍ୱାନଗୁଡ଼ିକର ମୁକାବିଲା କରିବାରେ ମହିଳାମାନେ ନିଜର ଧୈର୍ଯ୍ୟ ଓ ପରିଶ୍ରମ ଦୃଷ୍ଟିରୁ କେବେ ହେଲେ ପଛରେ ପଡ଼ିଯାଇ ନାହାନ୍ତି। କୈକେୟୀ ରାଜ୍ୟର ରାଜକୁମାରୀ କୈକେୟୀ ଗୋଟିଏ ଭୀଷଣ ଯୁଦ୍ଧରେ ନିଜ ଜୀବନକୁ ପାଣି ଛଡ଼େଇ ନିଜ ପତି ଦଶରଥଙ୍କ ପ୍ରାଣ ବଞ୍ଚାଇଥିଲେ। ବୈଦିକ ଯୁଗରେ ମହିଳାମାନଙ୍କୁ କେବଳ ଜ୍ଞାନ ପ୍ରଦାନ କରାଯାଉନଥିଲା, ବରଂ ସେମାନଙ୍କୁ ଯୁଦ୍ଧର କଳା ଓ କୁଶଳତାର ପାରଙ୍ଗମ ହେବା ପାଇଁ ବିଧିବଦ୍ଧ ଭାବରେ ପ୍ରଶିକ୍ଷଣ ଦିଆଯାଉଥିଲା। ଆମ ଜୀବନ ମାନବୀୟ ସମ୍ବନ୍ଧଗୁଡ଼ିକର ସଂସାର ଅଟେ। ଏଠାରେ ସମ୍ବନ୍ଧ ଗଢ଼ି ହୋଇଥାଏ ଓ ଭାଙ୍ଗିଥାଏ। ଜୀବନରେ ସମ୍ବନ୍ଧଗୁଡ଼ିକର ଡୋରକୁ ସମ୍ଭାଳିବା, ସଜାଡ଼ିବାର ଗୁରୁଦାୟିତ୍ୱ ବର୍ତ୍ତମାନ ନାରୀର। ନାରୀ ମଧ୍ୟରେ ଅସୀମ ଶକ୍ତିର ଭଣ୍ଡାର ରହିଛି, ସେ ଭାଙ୍ଗିପାରେ, ଗଢ଼ି ବି ପାରେ। ନାରୀ ଯଦି ସକାରାତ୍ମକ ଚିନ୍ତାଧାରା ସହିତ ପାରିବାରିକ ସମ୍ପର୍କକୁ ସବଳ, ସୁରକ୍ଷିତ ଓ ସ୍ୱତଃ ନିଜ ଭିତରୁ ଆତ୍ମବଳ ଦୃଢ଼ କରିପାରେ, ତାହେଲେ ଏକ ସୁନ୍ଦର ସଂସାର ଗଢ଼ି ଉଠିବ। ଏକଥା ବି ମନେ ରଖିବାକୁ ହେବ ଯେ ସମ୍ବନ୍ଧ କେବେ ହେଲେ ସମସ୍ତଙ୍କଠାରୁ ଜିତିକରି ନିର୍ବାହ କରାଯାଇ ନପାରେ। ସମ୍ବନ୍ଧର ଡୋରକୁ ମଜବୁତ କରିବା ପାଇଁ ନଇବାକୁ ହୋଇଥାଏ, ସହିବାକୁ ହୋଇଥାଏ, ଅନ୍ୟକୁ ଜିତାଇବାକୁ ହୋଇଥାଏ ଏବଂ ନିଜକୁ ହାରିବାକୁ ପଡ଼ିଥାଏ। ଅନ୍ୟମାନଙ୍କୁ ଜିତାଇ ହିଁ ସେ ବିଜୟୀ ହୋଇପାରେ। ଏକଥା ମଧ୍ୟ ସତ ଯେ ପାରିବାରିକ ସମନ୍ୱୟ ବଜାୟ ରଖିବା ପାଇଁ ଆପଣାପଣ, ବିନମ୍ରତା, ବୁଝାମଣା, ସେବା, ସମ୍ବେଦନା ଓ ସହାନୁଭୂତିର ଆବଶ୍ୟକ ହୋଇଥାଏ। ନାରୀ ସ୍ୱୟଂ ହିଁ ଏକ ଉତ୍ସବ, ତାର ଉପସ୍ଥିତି ହିଁ ଉତ୍ସବ, ଆଉ ତାର ଅନୁପସ୍ଥିତିରେ ତାର ସ୍ମରଣରେ ବି ମହୋତ୍ସବ ଭଳି ଅନୁଭବ ହୋଇଥାଏ। କାହିଁକି ନା ନାରୀ ମଧ୍ୟରେ ରହିଛି ମାତୃତ୍ୱର ଭାବନା, ମାତୃତ୍ୱ ହିଁ ମାଆର ଅଳଙ୍କାର, ନାରୀ ରହିଲେ ମାତୃତ୍ୱ ରହିବ। ଆମେ ନିଜକୁ ପରମ ସୌଭାଗ୍ୟଶାଳୀ ଅନୁଭବ କରିବା କାରଣ ଆମ ସଂସ୍କୃତି ମାତୃପ୍ରଧାନ ସଂସ୍କୃତି ଅଟେ, ଯେଉଁଠି ମା ହିଁ ସର୍ବୋପରି, ମା ଠାରୁ ଆଉ କେହି ନାହିଁ, ଆଉ କେହି ହୋଇ ବି ପାରିବେ ନାହିଁ। କେବଳ ନାରୀ ମଧ୍ୟରେ ଏମିତି ସକାରାତ୍ମକ ତଥା ରଚନାତ୍ମକ ଚିନ୍ତାଧାରା ରହିଛି ଯେ ତାରିଠାରୁ ହିଁ ସମ୍ପର୍କର ମୂଳଦୁଆ ସୁଦୃଢ଼ ହୋଇଥାଏ। ନାରୀର ପ୍ରଥମ ଓ ପ୍ରଧାନ କର୍ତ୍ତବ୍ୟ ହେଉଛି ଇଟା ମାଟିର ଘରକୁ ସ୍ୱର୍ଗରେ ପରିଣତ କରିବା, ସମାଜକୁ ଶ୍ରେଷ୍ଠ ତଥା ଉପଯୁକ୍ତ ଉତ୍ତରଦାୟୀ ଦେଇଥାଏ ତଥା ଦେଶକୁ ସମୃଦ୍ଧଶାଳୀ କରିବାରେ ତାର ଭୂମିକା ଅନନ୍ୟ ଅଟେ।
0: ଶୁଣିଲେ ଆଲୋଚନା ନାରୀ ଓ ପାରିବାରିକ ସମନ୍ୱୟ, ଆଲୋଚନା କଲେ ରେଣୁକା ପଣ୍ଡା। ଶ୍ରୋତାବଣୀ, ଏଥର ଆସନ୍ତୁ ଶୁଣିବା ଏହି ଭକ୍ତି ଗୀତଟି ବାଳକୃଷ୍ଣ ଦାସଙ୍କ ରଚନାରୁ। ଗୀତଟି ପାଇଁ କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ଜ୍ଞାନପତି ମହାପାତ୍ର।

পরবর্তী গীতটি ক্রান্তি কথাচিত্রর, গীতিকার আনন্দ বক্সি, সঙ্গীতকার যতীন ললিত, কণ্ঠশিল্পী সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তি।

0: আকাশবাণী সম্বলপুর আমার পরবর্তী কার্যক্রম সন্দেশ টু সোলজার্স রিলে করছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর।
1: ये आकाशवाणी है, प्रस्तुत है हमारा विशेष कार्यक्रम संदेश टू सोल्जर्स।

করি যেতবেলে মা গর্ব কলে অন্তর্য আমি বলে মোর বাল্যকালের কথা মা মনে নাই সে ভাবনা আমি নাই করবা হ্যাঁ মোর মা যশোদা মতে কেতে দুঃখরে লালন পালন করি বড়াই।

কিছু অর্থ করিব প্রভাস তীর্থরে গোটে যজ্ঞ করবি, মুই তো গোপুরু কিছু ধরিকি নে আসি, মতে কিছু প্রজাগণ দিও, ধনরত্ন কিছু দিও, গোটে যজ্ঞটে করবি বলি। এনতা যেতবে শুনলে উগ্রসেন রাজা সেনে কানা কলে শ্রীকৃষ্ণ।

0: দিনের পরে 80 বর্ষে বুদ্ধি এসি
1: লোকগীত কার্যক্রমে সঞ্চার শুণলি পরিবেশন করে শান্তিলতা বিশ্বাল এবং সাথী মানে অশ্বিনী মল্লিক এবং বীরস্তম সাহু শ্রোতা মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্র প্রচার করছু আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রম।

শুনতো, আজি প্রচারিত হওয়াকে থাকা কতটি কার্যক্রম সম্পর্কের সূচনা। আজ রাতে 7:25 জেলা হালচাল কার্যক্রম রিলে করব আকাশবাণী কটক কেন্দ্র। 7:30 কৃষকসার কার্যক্রম, এতে শুণবে ওড়িশার মৃত্তিকা কিসম ও ফসল চাষ। রাতে 8:02 সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী জ্যোৎস্নারাণী মুদালি এবং মানস কুমার দত্ত। রাতে 8:15 আলোচনা বিবিধতা ভিতরে একতা, আলোচনা করেছেন জন্মেজয় ছতর। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম, এতে কণ্ঠ সঙ্গীত শুণবি পরিবেশন করছেন শিল্পী বিদুষী শ্রুতি সাডুলিকার। রাতে 9:15 স্পটলাইট কার্যক্রম রিলে করব আকাশবাণী দিল্লি কেন্দ্র। রাতে 10:02 শুনেপারে নাটক অদৃশ্য আত্মাহুতি, রচনা গণেশ্বর প্রধান, প্রযোজনা শশীভূষণ দাস। আজ রাতে 10:30 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। এ আজ প্রচারিত হওয়া কতটি কার্যক্রমের সূচনা।

0: ସମ୍ବାଦ ପଢୁଛନ୍ତି ମଳୟରଞ୍ଜନ ମିଶ୍ର। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ପଞ୍ଚରାଷ୍ଟ୍ରୀୟ ଗସ୍ତ ଅବସରରେ 57ଟି ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଚୁକ୍ତି ସ୍ୱାକ୍ଷରିତ ହୋଇଛି, କହିଲେ ଶିଳ୍ପ ଓ ବାଣିଜ୍ୟ ମନ୍ତ୍ରୀ। ଦେଶର ଅଟୋମୋବାଇଲ୍ ଶିଳ୍ପ କ୍ଷେତ୍ରକୁ ବିଶ୍ୱର ଶୀର୍ଷ ସ୍ଥାନକୁ ଉନ୍ନୀତ କରିବାକୁ ଲକ୍ଷ୍ୟ ରଖିଛନ୍ତି ସରକାର। ନୂଆଦିଲ୍ଲୀଠାରେ ଆସନ୍ତା 28 ତାରିଖରୁ ଆରମ୍ଭ ହେବାକୁ ଥିବା ଚତୁର୍ଥ ଭାରତ ଆଫ୍ରିକା ଶିଖର ସମ୍ମିଳନୀ ବର୍ତ୍ତମାନ ପାଇଁ ସ୍ଥଗିତ। ସମସ୍ତ ପ୍ରକାର ଆତଙ୍କବାଦ କାର୍ଯ୍ୟକଳାପର ମୁକାବିଲା ପାଇଁ ସମ୍ମିଳିତ ବିଶ୍ୱ ପ୍ରୟାସ ଉପରେ ଗୁରୁତ୍ୱ ପ୍ରଦାନ କରିଛି ଭାରତ। ଏବଂ ଆଇପିଏଲ୍ କ୍ରିକେଟ୍ର ଆଜିର ମ୍ୟାଚ୍ରେ ଟସ୍ ଜିତି ଗୁଜରାଟ ଟାଇଟନ୍ସକୁ ବ୍ୟାଟିଂ କରିବାକୁ ଆମନ୍ତ୍ରଣ କଲା ଚେନ୍ନାଇ ସୁପର କିଙ୍ଗ୍ସ। ଶିଳ୍ପ ଓ ବାଣିଜ୍ୟ ମନ୍ତ୍ରୀ ପୀୟୂଷ ଗୋଏଲ କହିଛନ୍ତି, ସମଗ୍ର ବିଶ୍ୱ ଏବେ ଭାରତକୁ ଏକ ବିଶ୍ୱସ୍ତ ସହଯୋଗୀ ଭାବରେ ଗ୍ରହଣ କରୁଛି। ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ପଞ୍ଚରାଷ୍ଟ୍ରୀୟ ଗସ୍ତ ଉପରେ ଆଲୋକପାତ କରି ନୂଆଦିଲ୍ଲୀଠାରେ ଆଜି ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ ଶ୍ରୀ ଗୋଏଲ କହିଛନ୍ତି, ଏହି ଗସ୍ତ ସମାଜର ପ୍ରତ୍ୟେକ ବର୍ଗଙ୍କ ପାଇଁ ସୁଯୋଗକୁ ନିଶ୍ଚିତ କରିଛି। ଗସ୍ତ ଅବସରରେ ଭାରତରେ 75ରୁ 100 ବିଲିୟନ୍ ଡଲାର ନିବେଶ ପାଇଁ ସଂଯୁକ୍ତ ଆରବ ଏମିରେଟ୍ସ ପ୍ରତିଶ୍ରୁତି ପ୍ରଦାନ କରିଛି। ଏଥିସହ ବିଭିନ୍ନ ରାଷ୍ଟ୍ର ସହିତ 57ଟି गुरुत्वपूर्ण चुक्ति स्वाक्षरित हुई श्री गोयल कही।
1: बड़ी बड़ी कंपनियों के अंतर्राष्ट्रीय लेवल की फॉर्च्यून 500 कंपनियों के जो सीईओज हैं उनके साथ बातचीत हुई, उनके साथ आगे भारत में निवेश व्यापार और संबंधों बढ़ाने की चर्चाएं हुई। अगर हम सिर्फ ये जिन सीईओज के साथ माननीय प्रधानमंत्री जी ने बातचीत की उन्हीं का अगर वैल्यू देखें तो वो $3 trillion से ज्यादा इनकी वैल्यू बनती है। यानी भारत की GDP के लेवल के सीईओज मिल के सब उनके
0: ଶ୍ରୀ ମୋଦିଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କଂଗ୍ରେସ ନେତା ରାହୁଲ ଗାନ୍ଧୀଙ୍କ କଥିତ ଅପମାନଜନିତ ମନ୍ତବ୍ୟକୁ ଶ୍ରୀ ଗୋଏଲ ଦୃଢ଼ ନିନ୍ଦା କରିଛନ୍ତି। ଭାରତର ଅଟୋମୋବାଇଲ୍ ଶିଳ୍ପ କ୍ଷେତ୍ରକୁ ବିଶ୍ୱରେ ଶୀର୍ଷ ସ୍ଥାନକୁ ଉନ୍ନୀତ କରିବାକୁ ସରକାର ଲକ୍ଷ୍ୟ ରଖିଛନ୍ତି ବୋଲି ସଡ଼କ ପରିବହନ ଓ ରାଜପଥ ମନ୍ତ୍ରୀ ନୀତିନ ଗଡ଼କରୀ କହିଛନ୍ତି। ନୂଆଦିଲ୍ଲୀଠାରେ ଆଜି AMCHM ବାର୍ଷିକ ନେତୃତ୍ୱ ସମ୍ମିଳନୀକୁ ସମ୍ବୋଧନ କରି ଶ୍ରୀ ଗଡ଼କରୀ କହିଛନ୍ତି, ଜାପାନକୁ ପଛରେ ପକାଇ ଭାରତ ଅଟୋମୋବାଇଲ୍ ଶିଳ୍ପ କ୍ଷେତ୍ରରେ ବିଶ୍ୱର ତୃତୀୟ ବୃହତ୍ତମ ରାଷ୍ଟ୍ର ହୋଇଛି। ଆମେରିକା 79 ଲକ୍ଷ କୋଟି ଟଙ୍କାର ଶିଳ୍ପ କ୍ଷେତ୍ର ସହିତ ଅଟୋମୋବାଇଲ୍ କ୍ଷେତ୍ରରେ ପ୍ରଥମ ସ୍ଥାନରେ ଥିବାବେଳେ 39 ଲକ୍ଷ କୋଟି ଟଙ୍କା ସହ ଚୀନ ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନରେ ରହିଛି। ଭାରତର ଅଟୋମୋବାଇଲ୍ ଶିଳ୍ପ କ୍ଷେତ୍ର ଏବେ 22 ଲକ୍ଷ କୋଟି ଟଙ୍କାରେ ପହଞ୍ଚିଛି। ଏ କ୍ଷେତ୍ରରେ ବାର୍ଷିକ ଶିଳ୍ପ ଅଭିବୃଦ୍ଧି 30ରୁ 40% ରହିଛି ବୋଲି ଶ୍ରୀ ଗଡ଼କରୀ କହିଛନ୍ତି। ବିକଳ୍ପ ଇନ୍ଧନ ଏବଂ ଜୈବ ଇନ୍ଧନ, ଇଥାନଲ, ମିଥାନଲ, ବାୟୋଡିଜେଲ, LNG, ବୈଦ୍ୟୁତିକ ଏବଂ ହାଇଡ୍ରୋଜେନ୍ କ୍ଷେତ୍ର ଉପରେ ସରକାର କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି ବୋଲି ଶ୍ରୀ ଗଡ଼କରୀ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ଦ୍ୱିପାକ୍ଷିକ ନିବେଶ ଏବଂ ଭାରତ ସହ ବ୍ୟବସାୟ ଓ ଆର୍ଥିକ ସମ୍ପର୍କକୁ ସୁଦୃଢ଼ କରିବା ପାଇଁ ସାଇପ୍ରସ୍ ଆଗ୍ରହୀ ବୋଲି ରାଷ୍ଟ୍ରପତି ନିକୋସ କ୍ରିଷ୍ଟୋଡୋରିଡାସ୍ କହିଛନ୍ତି। ମୁମ୍ବାଇଠାରେ ଆଜି ଜାତୀୟ ଷ୍ଟକ୍ ଏକ୍ସଚେଞ୍ଜ ଗସ୍ତ ଅବସରରେ ପାରମ୍ପରିକ ଘଣ୍ଟି ବଜାଇବା ସମାରୋହରେ ସେ ଅଂଶଗ୍ରହଣ କରିଥିଲେ। ସେଠାରେ ଏକ କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ସମ୍ବୋଧନ କରି ସେ କହିଛନ୍ତି, ଭାରତ, ୟୁରୋପ ଏବଂ ପୂର୍ବ ମଧ୍ୟମ ସାଗର ଏବଂ ମଧ୍ୟପ୍ରାଚ୍ୟ ମଧ୍ୟରେ ସାଇପ୍ରସ୍ ଏକ ପ୍ରାକୃତିକ ପ୍ରବେଶ ପଥ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରୁଛି। ରାଜନୈତିକ ଓ ଅର୍ଥନୈତିକ ସ୍ଥିରତାକୁ ନବସୃଜନ ଏବଂ ଭବିଷ୍ୟତ ଦୃଷ୍ଟିକୋଣ ଆଧାରରେ ସମନ୍ୱୟ ମାଧ୍ୟମରେ କାର୍ଯ୍ୟ କରିଥାଏ ବୋଲି ରାଷ୍ଟ୍ରପତି ନିକୋସ୍ କହିଛନ୍ତି। ବର୍ତ୍ତମାନର ସମୟ ନିବେଶ, ପୁଞ୍ଜିବଜାର ସହଯୋଗ ଏବଂ ଆର୍ଥିକ ସହଭାଗିତା ପାଇଁ ନୂତନ ମାର୍ଗ ଉନ୍ମୁକ୍ତ କରୁଛି। ଭାରତର ଜାତୀୟ ଷ୍ଟକ୍ ଏକ୍ସଚେଞ୍ଜ ଭଳି ପ୍ରତିଷ୍ଠାନ ଏ କ୍ଷେତ୍ରରେ ସମ୍ମିଳିତ ଉଦ୍ୟମରେ ଏକ ମାର୍ଗ ଭାବେ କାର୍ଯ୍ୟ କରୁଛି। ଭାରତ ଏବଂ ୟୁରୋପୀୟ ସଂଘ ମଧ୍ୟରେ ସହଭାଗିତାକୁ ଅଧିକ ସୁଦୃଢ଼ କରିବାରେ ଏହା ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ଭୂମିକା ନିର୍ବାହ କରିବ ବୋଲି ସେ କହିଛନ୍ତି। ଏହାପରେ ରାଷ୍ଟ୍ରପତି ନିକୋସ୍ ଦିଲ୍ଲୀ ଅଭିମୁଖେ ଯାତ୍ରା କରିଛନ୍ତି। ନୂଆଦିଲ୍ଲୀଠାରେ ରେଳମନ୍ତ୍ରୀ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ବିଭାଗୀୟ କ୍ଷେତ୍ରୀୟ ଅଧିକାରୀଙ୍କର ଏକ ଉଚ୍ଚସ୍ତରୀୟ ସୁରକ୍ଷା ସମ୍ପର୍କିତ ସମୀକ୍ଷା ବୈଠକ ଅନୁଷ୍ଠିତ ହୋଇଯାଇଛି। ନିକଟରେ ଟ୍ରେନ୍ରେ ଘଟିଥିବା ଅଗ୍ନିକାଣ୍ଡ ଘଟଣାକୁ ନେଇ ବୈଠକରେ ବିସ୍ତୃତ ଆଲୋଚନା ହୋଇଥିବା ଜଣାପଡ଼ିଛି। ପ୍ରାଥମିକ ତଦନ୍ତରୁ ଅଗ୍ନିକାଣ୍ଡ ଘଟଣାରେ ଅସାମାଜିକ ବ୍ୟକ୍ତିଙ୍କର ସମ୍ପୃକ୍ତି ସ୍ୱଷ୍ଟ ହୋଇଛି। ତେବେ ଏଭଳି ଘଟଣାକୁ ଗୁରୁତର ସହ ଗ୍ରହଣ କରାଯିବା ସହିତ ରେଳ ସୁରକ୍ଷା ବଳ ମାଧ୍ୟମରେ ଅଧିକ ତଦନ୍ତ ଜାରି ରହିଛି। କ୍ଷେତ୍ରୀୟ ସ୍ତରରେ ସୁରକ୍ଷା ସମ୍ପର୍କିତ ପ୍ରାକ୍ ତଥ୍ୟ ସଂଗ୍ରହକୁ ଅଧିକ ମଜବୁତ କରିବା ପାଇଁ ମତ ବିନିମୟ ହୋଇଛି। ପ୍ରଯୁକ୍ତିବିଦ୍ୟା ଆଧାରିତ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାକୁ ବ୍ୟାପକ କରିବା, ରେଳ ଯୋଗାଯୋଗ କ୍ଷେତ୍ରକୁ CCTV ଅଧୀନରେ ରଖିବା ଏବଂ ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାକୁ ଅଧିକ ସୁଦୃଢ଼ କରିବା ଉପରେ ବୈଠକରେ ଗୁରୁତ୍ୱ ପ୍ରଦାନ କରାଯାଇଛି। ଆପଣମାନେ ସମ୍ବାଦ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀରୁ। চতুর্থ ভারত আফ্রিকা শিখর সম্মিলনী বর্তমান স্থগিত রখা যাই নদী আসন্তা অঠাইশু একত্রিশ তারিখ পর্যন্ত এই সম্মিলনী অনুষ্ঠিত হবার কার্যসূচী স্থির হয়েছিল। আফ্রিকার কেতক অঞ্চলের স্বাস্থ্য সমস্যা জনিত পরিস্থিতি দৃষ্টি রাখি এই নিষ্পত্তি গ্রহণ করা বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় কিন্তু ভারত আফ্রিকীয় সংঘর অধ্যক্ষ এবং সংঘ কমিশন পরামর্শ আধারে এই নিষ্পত্তি গ্রহণ করা পরবর্তী সময় সম্মিলনী আয়োজন নিয়ে উভয় পক্ষ সহমতি প্রকাশ করেছেন। সীমাপার আতঙ্কবাদ সমেত সবু প্রকার আতঙ্কবাদর মোকাবিলা পাই ভারত সম্মিলিত বিশ্ব প্রয়াস উপরে গুরুত্ব প্রদান করেছে। নয়াদিল্লিঠারে আজ অনুষ্ঠিত একাদশ বার্ষিক ব্রিক্স আতঙ্কবাদ বিরোধী কার্যগোষ্ঠী বৈঠকের উদ্বোধন দিয়ে বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয় পশ্চিম ভাগ সচিব সিবি জর্জ এহা আতঙ্কবাদী আশ্রয় এবং আতঙ্কবাদ কার্যকলাপক প্রোৎসাহন প্রদান করুথবা ব্যক্তিবিশেষ ও অনুষ্ঠানকে এথিপাই দায়ী করিবাকু সে আহ্বান দেইছন্তি। আতঙ্কবাদ কার্যকলাপ বিরুদ্ধে শূন্য সহনশীল নীতি অবলম্বন এবং সেমানক দ্বারা আধুনিক প্রযুক্তিবিদ্যার অপব্যবহারক রোকিবাপাই দৃঢ় আন্তর্জাতিক সহযোগ উপরে শ্রী জর্জ গুরুত্ব প্রদান করেছেন। ব্রিক্স আতঙ্কবাদ বিরোধী কার্যপ্রণালীক অধিক সুব্যবস্থিত সমাবেশী এবং ফলাফল আধারিত করা শ্রী জর্জ সদস্য রাষ্ট্রগুলিকে আহ্বান দিয়েছেন। পশ্চিমবঙ্গের সমস্ত মদ্রাসায় সকাল প্রার্থনা সভায় বন্দে মাতরম গায়নকে বাধ্যতামূলক করা যাইছি। রাজ্য মদ্রাসা শিক্ষা নির্দেশালয় পক্ষে সংক্রান্ত নির্দেশনামা জারি হয়েছে। রাজ্যের কার্যক্ষম থাকা সমস্ত মদ্রাসা প্রতি এই নিয়মাবলী লাগু হব বলে শিক্ষা নির্দেশালয় স্পষ্ট করেছে। সরকারি কর্তৃপক্ষঙ্কর মিলিথিবা সূচনা অনুযায়ী রাজ্যের সবু শিক্ষানুষ্ঠানের প্রার্থনা সময়ের সমানতা আনিবা লক্ষ্য নেই এই পদক্ষেপ গ্রহণ করা যাইছি। নির্দেশাবলীকে কার্যকরী করা জেলা ম্যাজিস্ট্রেট, জেলা বিদ্যালয় নিরীক্ষক এবং পশ্চিমবঙ্গ মদ্রাসা শিক্ষা বোর্ডকে কুহাযাইছি। পূর্ব রাজ্যের সমস্ত বিদ্যালয়ের বন্দে মাতরম গানকে বাধ্যতামূলক করা সংক্রান্ত নির্দেশনামা পশ্চিমবঙ্গ সরকার জারি করে ইতিমধ্যে জাতীয় সম্মান অপমান নিবারণ আইন উনিশশো একস্তরীর সংশোধন কেন্দ্র সরকার প্রস্তাব দিয়েছেন। সংশোধিত হওয়ার নিয়মরে বন্দে মাতরম গায়নের বাধা সৃষ্টিকে এক দণ্ডনীয় অপরাধ ভাবে বিবেচনা করা প্রস্তাব রয়েছে। উত্তরাখণ্ড নৈনিতাল জেলা অন্তর্গত ভওয়ালি অঞ্চলের সানাটোরিয়াম রতিঘাট বাইপাস রাস্তায় এক সড়ক দুর্ঘটনার পাঁচ জনকর মৃত্যু হয়েছে, সেথে দুইজন মহিলা রয়েছেন। মিলিথিবা সূচনা অনুযায়ী ধৈলা গ্রাম নিকটে এক যাত্রীবাহী গাড়ি ঘাটির খসি পড়বার এই দুর্ঘটনা ঘটিছে। স্থানীয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় প্রশমন বাহিনী ঘটনাস্থলে পৌঁছি মৃতদেহগুলি উদ্ধার করেছেন। ঘটনার তদন্ত জারি রয়েছে। নেপাল পটু 274 জন পর্বতারোহী গোটিয়ে দিনের এভারেস্ট শৃঙ্গ আরোহণ করে এক নূতন রেকর্ড স্থাপন করেছেন। সেথেরে তিন জন ভারতীয় অন্তর্ভুক্ত, সেমানে হচ্ছেন তুলসী রেড্ডি পালনপুলরি, সন্দীপ আরে এবং অজয় পাল সিং ধালিওয়াল। দেশে এলপিজি উৎপাদন বৃদ্ধি পাইবা সহিত দৈনিক রিফাইনারিগুলিকে পাখাপাখি 47,000 টন এলপিজি উৎপাদিত হেউছি বলে সরকার কহিছন্তি। পশ্চিম এশিয়া পরিস্থিতি উপরে আন্তঃমন্ত্রণালয় সূচনা প্রদান পরিপ্রেক্ষীরে নয়াদিল্লিঠারে গণমাধ্যমকে সম্বোধন করে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুজাতা শর্মা এহা কহিছন্তি। দেশে পেট্রোল, ডিজেল, প্রাকৃতিক গ্যাস এবং এলপিজি যোগান অব্যাহত রয়েছে। সে কহিছন্তি গত তিন দিন মধ্যে 1,34,00,000 ঘরোই এলপিজি বিতরণ করা যাই সারিলাণি। মার্চ মাস পরঠারু ইতিমধ্যে 7.6 লক্ষর অধিক পরিবারকু পিএনজি সংযোগ প্রদান করা যাইছি বলি সে কহিছন্তি। আইপিএল ক্রিকেটরে আউ অল্প সময় পরে গুজরাট টাইটন্স এবং চেন্নাই সুপর কিংস মধ্যে ম্যাচ খেলা যাব। অহমদাবাদর নরেন্দ্র মোদী স্টাডিয়ামে খেলা যাওয়া এই ম্যাচে টস জিতি চেন্নাই সুপর কিংস বোলিং করা নিষ্পত্তি নেই। মুখ্য সংবাদগুলি পুণে প্রধানমন্ত্রী পঞ্চরাষ্ট্রীয় গস্ত অবসরের 57টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে কহিলে শিল্প ও বাণিজ্য মন্ত্রী। দেশের অটোমোবাইল শিল্পক্ষেত্রকে বিশ্বর শীর্ষস্থানকে উন্নীত করা লক্ষ্য রাখিছেন সরকার। নয়াদিল্লিঠারে আসন্তা 28 তারিখর আরম্ভ হব চতুর্থ ভারত আফ্রিকা শিখর সম্মিলনী বর্তমান স্থগিত। সমস্ত প্রকার আতঙ্কবাদ কার্যকলাপর মোকাবিলা সম্মিলিত বিশ্ব প্রয়াস উপরে গুরুত্ব প্রদান করেছে ভারত এবং আইপিএল ক্রিকেটর আজ ম্যাচে টস জিতি গুজরাট টাইটন্সকে ব্যাটিং করা আমন্ত্রণ কলা চেন্নাই সুপর কিংস। সংবাদ শেষ হল।
2: আপনার কার্যক্রম শুনে আকাশবাণী কটক কেন্দ্র।

0: বৈকুণ্ঠ
1: হ নানি
0: আজকা বনে তো ঝিবটা এটা গীতটে শোনালু
1: হয় গো নানি দেখ তো ই গলা ফেব্রুয়ারি মাসে মোর ঝিয়ারিকে পটাইছিল বল তো আর মুই কন্যাদান করেছিল
0: ওহো
1: বলে এটা সুর পড়ে গলা বল
0: বেলে ভুলি না পারবার এটা তার
1: ঝিবটা আইছি গো নানি
0: দেখুছি
1: পোল পোল হয়ে
0: বেলে যাও নানি
1: যাও।

0: কার্যক্রমের পরবর্তী গীতটি কণ্ঠশিল্পী মানস কুমার দত্ত।
1: ছতু চাষ সরল এবং লাভদায়ক, পাল ছতু 12-15 দিন এবং ঢিঙ্গিরি ছতু 20-25 দিন মধ্যে স্বল্প খরচে অমল হুয়ে। ভূমিহীন নামমাত্র এবং ক্ষুদ্র চাষী ঘরবাড়িরে 12,000 টাকা বিনিয়োগ করে 1200 বর্গ ফুট্রু মাসিক 15,000-18,000 টাকা রোজগার করে। তবে এ দিগরে অধিক জাণিবা পাই অম্বাসী অনুদান প্রাপ্তরে কার্যকারী হেউতবা সিবিসাই বিকাশ প্রকল্প অধীনরে আবশ্যক তালিম নেবাকু ইচ্ছুক চাষী নিকটস্থ কৃষি বিজ্ঞান কেন্দ্র সহ যোগাযোগ করুন।

0: আসিবতো অবিবো অবিবো, তুমি কোন মো কথা শুনি পারছ কি না? কিন্তু কিন্তু তুমি নীরব রহছ কাহিকি? তুমি কাহিকি নীরব রহছ অবিবো? অবিবো অবিবো,
1: মধুচন্দা, তুমি মতে খুব ভালো পাও না?
2: এতির অবিশ্বাস করিবার কোন আছে? মোঠার সে পরীক্ষা যে বহুদিন পূর্বর নিয়ে সারিছ।
1: মোর গোটে দোষ পাই মতে ক্ষমা করি পারিব?
2: নিশ্চয়, যদি ক্ষমণীয় হইতায়।
1: আও যদি অক্ষমণীয় হইতায়?
2: তোমার সবুতক প্রহসন মতে বেশ জানা আছে, কোন কহিব এবে কুহ।
1: না মধুচন্দা, কথাটাকে তুমি যেতে সহজ ভাবুছ সেটা সহজ নুহে, খুব গুরুতর।
2: মানে?
1: মো জানতরে মো বাপা বহু রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট তপন মহাপাত্রঙ্ক ঝিও সুনন্দা সহিত মোর বাহাঘর পাই কথা দিয়ে সারিছন্তি।
2: তুমি তুমি যাহা সব কৌছ কোন সত? তুমি মতে নার্ভাস করিবা পাই কহু না তো?
1: মোর বৌর বি কুয়াড়ে এই ইচ্ছা লা, আধিগ্রস্ত বাপা শয্যাশয়ী অবস্থায় কেবল গোটে প্রশ্ন পচারি চালিলে যে মু তাঙ্ক দেইথিবা কথাকু রখিবি কি না?
2: ডাক্তার বাবু,
1: মতে মতে ক্ষমা করি দিও মধুচন্দা, মতে রূপা।
2: তাহলে এতে বড় ভুল করিবা পূর্বরু থরে হলে এহার পরিণতি বিষয়ে কাহিকি চিন্তা কলনি ডাক্তার বাবু?
1: সবু কথা চিন্তা করে সারিবা পরে মু তোমাকে কথা দিয়েছিলি মধুচন্দা, হেলে
2: কুহ কাহিকি মো যৌবন পসরাকু এক ঘাইলা বাঘ পরি দলি চকটি কিনবিন করিদেল, মতে এক মৌলা বনফুল পরি হতাতর গল কাহিকি?
3: দূরর থাই মু সবু কথা শুনি সারিছি ছন্দা।
2: সুরেশ বাবু,
3: তমে তমে খুব ভাবপ্রবণ হয়ে যাও ছন্দা, তোম ভাবনার কর্দমাক্ত পরিসর ভিতর বাহারি আসি প্রকৃত দুনিয়ায় খোঁজি দেখ, তোমাকে সমবেদনা জনাই তোম দুঃখে দুঃখী হবার মানুষ অছন্তি কি না? অন্তত অন্তত মু
1: হ্যাঁ মধুচন্দা, সুরেশ ঠিক কইছন্তি, মু বি চাউছি তুমি তাঙ্কু।
2: ও স্টপ ইট স্টপ ইট, তুমি মানে মতে কোন বলি ভাবুছ
3: ছন্দা?
1: কিন্তু মধুচন্দা, মো বংশর
2: তুম আভিজাত্যর দুহাই দেই যেতে দূরক চালি গলে বি এ সরলা মধুছন্দার লুহ লহুবর স্মৃতির পাচেরকু ভেদ করি পারিবনি ডাক্তার বাবু। সে পাচেরি সামনারে তোমার আভিজাত্য বংশ মর্যাদা প্রতিষ্ঠা সবু কিছু চুরমার হয়ে যাব, সেতবে তুমি জানিব তুম বংশ মর্যাদা ঠারু মোর স্মৃতি মমতার স্তম্ভ গরিয়ান কি না?
1: মু চাউনি, মু চাউনি কিছু গোটে অঘটন ঘটু বলি, তা ছড়া মু তোমার উজ্জ্বল ভবিষ্যত পাই অজস্র টঙ্কার স্রোত বহি দেই কিছু গোটে থইথান করিদেবি, সেথিরে তোমার ও মোর উভয়ঙ্কর মঙ্গল।
2: কোন কহিল? টঙ্কা টঙ্কা বলরে বজারু পণ্য দ্রব্যর সৌদা করি হয়ে ডাক্তার বাবু, কিন্তু নারী হৃদয়কু মূল্যাঙ্কন করিবা পাই এ সংসাররে কোনসি মাপক নাহি কি কোনসি টঙ্কার ফণ্ডার বি নাহি।
1: দেখ মধুচন্দা, তুমি আজি যে স্তরকু পৌঁছিছ তাহা কেবল মোরি পাই,
2: গোটিয়ে অসহায়ের সরলতার সুযোগ নেই তাকে প্রতারিত করিবা কোন জনে উচ্চ শিক্ষিতর ধর্ম?
1: মো ডাক্তার জীবনরে মু তো অনেক লোকঙ্কু সাহায্য করিছি, কোন সমস্তঙ্কটু মু মোর উচিত প্রাপ্য পাইছি?
2: এক ডাক্তারি ডিগ্রি হাসল করি যদি নিজ ঠারে এক নরহন্তার প্রকৃতি পুরি রহিতায় তেবে সে ডিগ্রির মূল্য কোন? ডাক্তারর তো প্রকৃত ধর্ম হলা মনরে ছোট বড় কোনসি বাছ বিচার ন রকি সমাজর অসহায় মানঙ্কু মৃত্যু মুখরু উদ্ধার করিবা, তোমপরি মৃত্যু মুখকে ঠেলি দেওয়া নুহে।
3: তুমি ঠিক কইছ ছন্দা, তুমি মোর আখি খোলি দিয়েছ, মোর ভুল পাই মতে ক্ষমা করে দিও ছন্দা।
2: সুরেশ বাবু,
3: মনে রখ ছন্দা, তুমি যেতে মুন্ড বাড়িলে বি ডাক্তার বাবু তোমাকে বুঝি পারিবে, দেহর প্রত্যেক তন্তিরে সম্ভ্রান্ত বংশর রক্ত নেই সে যে আভিজাত্যর অহমিকারে বুড়ি যাইছন্তি এটি তুমি হন্তসন্ত হবার কোনসি সুফল হবন,

0: এই থিলা মো জীবন নাটকর কতটি অশ্রুড় অঙ্ক চলার বাবু।
1: তারপরে
0: সুনন্দা সহিত মোর বাহাকর হওয়া পূর্বর মো বাপা বি ইহধাম ছাড়ি চালিগলে, আউ মধুছন্দা সে বি চাহিলানি তার কলঙ্কিত মুহকু দুনিয়ার দেখেবাকু। শেষরে মো উদ্দেশ্যরে খণ্ডিয়ে চিঠি লিখিদে সে আত্মহত্যা কলা।
1: কোন লিখিতিলা?
0: লিখিতিলা,
2: পূজ্যস্পদ ডাক্তার বাবু, দুনিয়া ঠার সমস্ত সম্পর্ক মায়া মোহ তুটাই দেই মু চালি যাউছি, এণু মতে ক্ষমা দেব। তুমি কুহ, এহা ব্যতীত মোর আউ কি উপায় থিলা? তুমকু মু গোটিয়ে গুরু দায়িত্ব দেই যাউছি, পালন করিবাকু যেপরি যত্নমান হেব। এ সমাজের নারী জাতিকু পতিতা দলিতা এবং অত্যাচারিতা শৃঙ্খলরু মুক্ত করিবা পাই নিজকু নিয়োজিত করিব।
0: ইতি মধুছন্দা। আও এ চিঠিকে কেন্দ্র করে পুলিশ মতে আরেস্ট কলা এবং এই কারণ মু আজি যা জেল দণ্ড ভোগুছি। জেল দণ্ড পাই মোর তিড়ে মাত্র দুঃখ নেই চেলর বাবু।
1: তাহলে
0: দুঃখ কেবল এতিকি যে মতে সমস্তে একা ছাড়ি চালিগলে। মু বঞ্চিছি সত, হলে মোর আত্মা মরিযাইছি চেলর বাবু। মোর সংখ্যা লিপি যাইছে।
1: আপনার কিন্তু বড় ভুল করছেন, আপনার আত্মাকে সঞ্জীবনী দেওয়া পড়ব, পুনি থরে সমাজকে ফেরি যাওয়া হব অবিনাশ বাবু।
0: সেটি মোর কি আবশ্যকতা রয়েছে স্যার?
1: আবশ্যকতা রয়েছে, কারণ এ সমাজের সমস্ত অন্যায় অত্যাচারক আপনার হি প্রতিরোধ করা পড়ব। নারী নির্যাতনা রোকিবা পাই আপনার বিপ্লব করা পড়ব।
0: জেলর বাবু,
1: এহা